0: his Nepalese counterpart Shishir Khanal in New Delhi. The two leaders jointly launched the linkage between UPI India and National Payments Interface of Nepal for facilitating cross-border personal remittances. Both leaders also witnessed the exchange of a memorandum of understanding between Digital India Bhashini and Kathmandu University for co-creating the national digital infrastructure for a voice-first language translation platform for Nepal. In his opening remarks during the meeting with Mr. Khanal, External Affairs Minister said that India and Nepal collaborate closely to maintain security along their long and uniquely open border, and the two countries have always stood by each other in times of need.
1: Collaborate closely to maintain security our long and uniquely open border. Our two countries have always stood by each other in times of need. In the wake of the ongoing crisis in West Asia, the Middle East, we have ensured uninterrupted fuel supplies to Nepal. The importance accorded to this relationship by both sides has only recently been demonstrated. We believe that today there is opportunity to decisively shift the trajectory of India-Nepal relations and to realize the full potential of our ties.
0: The National Testing Agency has refuted the claims circulating on social media and messaging platforms regarding an alleged leak, advance access or sale of the NEET UG 2026 re-examination question paper. In a social media post, the agency said that such content is the work of organized cheating rackets that prey on the anxiety of students and their families. The agency asserted that the integrity of the examination process remains fully intact and that all necessary safeguards are in place to ensure a fair and secure examination for candidates. West Bengal Chief Minister Suvendu Adhikari has said that BJP government will undertake major development initiatives to upgrade facilities at key religious sites across the state, such as Dakshineshwar and Kalighat temples. Speaking at a program in Kolkata, Mr. Adhikari said grand arrangements will be made for the upcoming Shravani Mela at Tarkeshwar. Hitting out at the previous Trinamool Congress administration, the chief minister alleged that West Bengal suffered from acute lack of employment opportunities and systemic corruption over the past 15 years. In the one-off test against Afghanistan, India will resume play at 368/3 in their first innings on day two in New Chandigarh today. Centuries from KL Rahul and captain Shubman Gill, who remains unbeaten on 103, have put the men in blue in a strong position. Sai Sudarshan also contributed 81 before missing out on a maiden test century, while Rishabh Pant remained unbeaten with a brisk half century. In hockey, Indian men's team has lifted the Under-18 Asia Cup for the third time, thrashing host Japan 4-1 in the final in the Kakamigahara yesterday. In SAF Women's Championship 2026 final, India defeated the defending champions Bangladesh 3-1 to win the title for a record sixth time, played in Margao, Goa yesterday. And that is the end of this news bulletin.
2: Yan Akashwani Turan Simang Delhi Station ni khobar tatskhagba Hindi khoborang baksa English khoborang khobar jol jol khna sona manaha program khobar bachinga skhang hanching da alni namgba chanchi bewala ni chi program khobar bachinga plak ung thelai gba rangon mai ba aya on manani ba dong thela yan yakwa gan gba Aristotle yarang baksa talna thari sogoman program rang khona simang na somoi rang baksa sul sul yatinga tudak sani ja mano Dok Chibonga Baji Ohan Simang Ferdinand Marak Aruni Dolni Gapa Isolna Rukmatanan Gidrang Hokna Sona Mangen Dok Kola Chio Hajong Hom Bajit Program Kona Simang Kna Sogen Sni Baji O Delhi Ni Kwata Tska Gapa Hindi Koborang Aru Jol Jol English Koborang Ko Sni Bonga Baji O Kna Sona Mangen Dilaram Momen Aruni Dolni Gapa Isolna Rukmatanan Gidrang Ko Sni Chkang Baji O Simang Naga Matangen Sni Kolgrikko Nal Jokoba Chani Sal Yani Sal Yani Yani Salo, Nasimang, Kadong Swani Dungijani Somoina Tarisam Swani Gemen, Assistant Commissioner Food Safety Turani Srimati Tangme CS Marakni Aganani Kobana Simang Knaswan Baks Knaswanagatamangin Snikolachio Dung Tang Tang Hindi Film Nigitrang Kobana Simang Nagatangin, Chet Pajio Delini Kotas Kagba Hindi Koborang, Chet Chibong English Koborang, Arozol Zol. Salgro Salama Dokni English Koborangko Jekon Shilong Station and Kotatskagabokon at Simang Chet Kolachi by Jokna Sonagataman again. Chet of Brio Pultan at Simang ইয়া স্টেশনী ফ্রিংনাম চুরা প্রোগ্রাম খাসগেন সেসপ্রি বঙ্গা ও দালনি ফয়দ ও সিমাং আশা বিয়াজি মোমন জেয়ান এরোভিল স্কুল চুরানি ছাত্রী ফরেট সাকা ফয়দ খান বাকসা দীপছন সংমা আরুনি দল নিরগপা ইসংলার মেথেনের গিরাম খাসনা মানগেন স্কুবাজিও দিল্লি হতাল সাকা হিন্দি খবরং আরো জল জল ইংলিশ খবরং সিমাং স্কু বঙ্গাবাজিও খাসনা মানগেন স্কু খাজিও বেলেন্স ডাইট নিগমন রিতু রায় জেন ডাইটিশিয়ান নিগমন ডাইটিশিয়ান আগানানি খাসন বাকসা ওয়েস্টার্ন ডিভোশনাল মিউজিক প্রোগ্রাম সিমাং না গাবমাতেন স্কু খোলাচিও বিশারং খুরং প্রোগ্রাম সিমাং সামথাং দোগোপারং আর চিংজাঙ্গি থানিমন বারবারা সংমানী আগানানি খাসন বাকসা আঞ্জেলা মারাক আরুনি দলনি আরো আয়ুরা মারাক গবা গীত সিমাং খাসনা গতামগেন ইরং দাল ফ্রা থারি সগমন প্রোগ্রাম দাল সালনা থারি সগমন প্রোগ্রাম সিমাং না সময়রং বাকসা সুল সুল উইয়াতেঙা সিখংবাজি অহন সিমাং দিল্লি হতাল সাকা হিন্দি খবর খাসগেন আরো জল জল ইংলিশ খবর সিখং বঙ্গাবাজিও খাসনা গতামগেন ফালনেন সংমা আরুনি দলনি আরো দংজেং মারাক গপা ইসল নারী গীত সিখং সিখংবাজিও সিমাং না গাবমাতেন সিখং খোলাচিও দিল্লি হতাল সাকা বিবিধ পারাথি প্রোগ্রাম চিসা বাজিও হিন্দি খবর চিসা বঙ্গাবাজিও ইংলিশ খবর সিমাং খাসগেন চিসা সিখংবাজিও ফং মারাক আরুনি দলনি আরো মোসে মারাক আরুনি দলনি গপা ইসল নারী গীত সিমাং না গাবমাতেন চিসা কলাচিও মেচক্রাংনি প্রোগ্রাম সিমাং খাসগেন চিগনি বাজিও দিল্লি হতাল সাকা হিন্দি খবর চিগনি সিখংবাজিও দিনেশ মারাক আরুনি দলনি আরো চাকসেং সংমা আরুনি দলনি রঙ্গপা ইসল নারী গীত সিমাং না গাবমাতেন চিগনি কলাচিও দিল্লি হতাল সাকা বিবিধ পারাথি এস এম এস কে বাহানি বিবিএস কে থারানি প্রোগ্রাম চিগনি সপ্তম বঙ্গ বিবিধ পারাথি ঝারুকা প্রোগ্রাম সা বাজিও বিবিধ পারাথি হিট সুপার হিট প্রোগ্রাম সা কলাচিও বিবিধ পারাথি মান সাই হিট প্রোগ্রাম সিমাং খাসনা গতামগেন গনি বাজিও দিল্লি হতাল সাকাগপা সালজাচিনি ইংলিশ খবর গনি চিবং হিন্দি খবর গনি কলাচিও বিবিধ পারাথি প্রোগ্রাম গতাম বাজিও না সিমাং হিন্দি খবর গতাম বঙ্গা বাজিও ইংলিশ খবর সিমাং খাসগেন পনখামে সিমাং হিন্দি খবর গতাম সিখং বাজিও খাসনা গতামগেন ইরাঙান দাল সালনা থারি সগমন প্রোগ্রাম রঙা আপসান ডাকি দাল আথামনা থারি সগমন প্রোগ্রাম সিমাং না সময়রং বাকসা সুল সুল উইয়ারটেঙা আথামনি ডক বঙ্গা বাজিও হন সিমাং শিলংনি হতা সিখাগবা আজি খবর খাসনা গতামগেন খোলেন্দ্র মারাক আরুনি দলনি রঙ্গপা ইসল মেথেলানি গীত ডকচি বঙ্গাবাজিও সিমাং না গাবমাতেন ডক খোলাচিও না সিমাংনি খাস কে বিয়াটিং গপা ইসল মেথেলানি গীত খাসগেন ডক সৎপুঙা ও লিথন মুমন আরুনি দলনি রঙ্গপা ইসল মেথেলানি গীত সিমাং খাসনা গতামগেন স্নি বাজিও দংথাংথাং হিন্দি ফিল্মনি গীত গাবমাতেন স্নি খোলাচিও দিল্লি হতাল সাকা বিবিধ পারাথি প্রোগ্রাম চেট বাজিও হিন্দি খবর চেট বঙা বাজিও ইংলিশ খবর সিমাং খাসনা গতামগেন চেট সিখং বাজিও সিমাং ফুলসাথাইয়া স্টেশনী ওয়েস্টার্ন ডিভোশনাল মিউজিক প্রোগ্রাম খাসগেন চেট খোলাচিও দিল্লি হতাল সাকা খালসুসা ইংলিশ খবর চেট সপ্রি বঙ্গ হিন্দি খবর স্কু বাজিও ইংলিশ খবর স্কু শিবঙা ও স্পটলাইট প্রোগ্রাম স্কু খোলাচিও বিবিধ পারাথি প্রোগ্রাম চিখং বাজিও হিন্দি খবর চিখং বঙা বাজিও ইংলিশ খবর আরো বনখামে বিবিধ পারাথি প্রোগ্রাম সিমাং চিখং চিখং বাজিও খাসনা গতামগেন ইরাঙান দাল ফ্রিংনা দাল সালনা আরো দাল আথামনা থারি সগমন প্রোগ্রাম রঙা দুদক সাইনি জাপমানো সিমাং মঙ্গমন প্রোগ্রাম খাসনা মানগেন ইয়ান আকাশবাণী থুরা

প্রিয় শ্রোতা ভাই ভিনিক লেগে হবাক নমস্কার আপনিক লেগে হবাক হৃদয় ভরা ভাল পাওয়া জানিয়া আরম্ভ করব নিলে আজিলে ভিয়ন মিল অনুষ্ঠান গাছা এটা প্রচার হয়ে রুচি আকাশবাণী কেন্দ্র লাগে মিডিয়াম এপ্রিল 243 মিনিট 3 মিটার আর কিলোহার্টজ 1233 মিনিট আজকে জুন মাস 7 তারিখ সন 2026 আজিল অনুষ্ঠান আকবর বনিলে এই গীতলে সুন্দর বাণী লগন ভগবান আমাকে কোনোদিনই সিসর্ন আমরাই নিজের কর্মনিকে ফুসি মজুন ভগবান তুই দুর্ভাই থাকে এইটা হলে গীতের লগানি আজিল অনুষ্ঠান আরম্ভ করব নিলে শিল্পী শ্রীবৎস হাজংলা স্বরচিত কৃষ্ণলীলা গানটা লগন কথারা হলে রানীলা কলনী ভগবানদা নন্দলা কলনী বলরামরা এই সুন্দর ভক্তিমূলক গান্ডা।

রানীলা কলনি ভগবান্ডা নন্দলা কলনি বলরামরা শিল্পী শ্রীবস্ব হাজংলা কাবা লগন্তে সর্জিত এই সুন্দর কৃষ্ণলীলা গান আপনি আজিলা অনুষ্ঠানের প্রথমতে শুনব পারি। এবার আগবার নিলে শিল্পী স্বদেশ আর মলিন হাজংলা রচিত কত ফলমূল হুড়ে পুড়ে চালিগে কত দিনকাল গুজে দিয়ে চালিগে এই সুন্দর আধুনিক গান আয় আমরা খুবই মিলে এই গানটা গিয়ে উপভোগ।

প্রিয় শ্রোতা ভাই বোনগুলো, প্রত্যেক বছরে 7 জুন ওয়ার্ল্ড ফুড সেফটি দিবস পালন করা হয়। ওলা উপলক্ষে আপনি কোবাগে নিলে আমরা জীবনে কি ফুড সেফটির কেনে দরকার, ফুড সেফটির বিষয়ে জাগরণ আনা কারণে অশুদ্ধ খানপান তখন হওয়ালা নানান রকম রোগ উগল জানি বুঝি আর ম্যানেজ করার কারণে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস ওয়ার্ল্ড ফুড সেফটি ডে প্রত্যেক বছরে 7 জুন নিকে মানায়। এই দিনলে উদ্দেশ্য খাদ্য সুরক্ষার গে আগবাড়বা, যাতে প্রত্যেক মনগে সুরক্ষিত পৌষ্টিক আর পর্যাপ্ত ভোজন পায়। ফুড এন্ড এগ্রিকালচারেল অর্গানাইজেশন এপেও আর বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO সংযুক্ত প্রস্তাবলা পরে সংযুক্ত রাষ্ট্র মহাসভা নিকে ডিসেম্বর 2018 নিকে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস স্থাপনা করেছে। পুইলবার কারণে এই দিন

7 জুন 2019 নিকে মানায়। ওবলাতুরি প্রত্যেক বছরে সারা দুনিয়াতে এই দিন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস রূপে মানি হেরুছে আর ওলা বিষয়ে জাগরণ বারে রুছে। আজিকে আমরা আপনিগুলিকে এঙ্কে পাজা বিষয় নিয়ে কব জিদে করিলে আপনিগুলো খাদ্য জিনিসগুলো সুরক্ষিত রাখি পায়। সাপ সিদল ধিয়ন খাওয়ার আগে নাড়াবলা আগে খাওয়া বানাবলা সময় বারে বারে হাদা ধোবা লাগে। লেট্রিন বাথরুম যাওলা পরে হাদা ধোবা লাগে। পাকঘর নিকে থাকা বিভাগ জিনিসগুলো ধোবা লাগে আর সাফ করব লাগে। যে কোনো মন যেই খাওয়া বানায় আখলি ঘরনি থাকা মন্দ যাতে আখলি নিকে পোকা মাকড় না হান্ডাই উদ ধিয়ন দিব লাগে আর যাতে কুকুল বিলি গেলে আখলি নিকে প্রবেশ না করে উদল বিশেষ করে ধিয়ন রাখব লাগে। কাঁসা আর পাকা জিনিসগুলো কাঁসা আর নারিব জিনিসগুলো আলাদা আলাদাকে থাকা লাগে। হবার চেয়ে আগে কাঁসা মাসাং মাছ আর সাগরলা খাদ্যগুলো দূর ভাই থাকা লাগে। কাঁসা জিনিসগুলো যে বাসন বর্তনগুলো নারাই যেঙ্কে চাকু কাটিং বোর্ড ওগুলো আলাদাকে থাকা লাগে আর সাফ করে রাখব লাগে। খাওয়া জিনিস আর নড়ে থাকা জিনিসগুলো আলাদা আলাদাকে থাকার কারণে ফুড কন্টেইনারগুলো বা ফুড ডিব্বাগুলো খাওয়া ডিব্বাগুলো নাকি স্টোর করে রাখব লাগে। ভালাকে পাককেহে খাব লাগে। খাওয়া জিনিসগুলোকে ভালাকে পাককে বা হিজে বিশেষ করে মাংস চরে মাসাং ডিম আর সাগরলা খাদ্য জিনিসগুলো স্যুপ জাতীয় জিনিসগুলো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমান পর্যন্ত পাকা হব লাগে। ওদেরতে মিট আর চিকেন বানাবলার সময় নাকি মাসাং আর মুরগি বানাবলার সময় নাকি ধ্যান রাখব লাগে যে ঝলগুলো যাতে গোলাপি হয়ে না থাকে ভালাকে হিজাব লাগে। যেগুলা খাওয়ারগে আবার গরম করে খাইবলা ভালাকে গরম করব লাগে। খাদ্যগুলোকে সুরক্ষিত তাপমান নাকি রাখব লাগে। যে জিনিস যে অলরেডি নাড়িছে ওদ 2 ঘন্টা পর্যন্ত রুম টেম্পারেচার নাকি রাখব না লাগে। নাড়িব জিনিসগুলোকে ভালাকে রেফ্রিজারেটর নিকে থোবা লাগে যাতে নিথা নহয়। খাওয়া সময় নিকে নাড়া জিনিসগুলো ভালাকে গরম করে খাগে আর নেড়ে থাকা জিনিসগুলো পাখার দিনে পর্যন্ত ফ্রিজ নিকে ভরে খাবা না লাগে। সুরক্ষিত পানি আর ব্যবহার করার জিনিসগুলো সাফ হব লাগে। শুদ্ধ আর সুরক্ষিত পানি ব্যবহার করব লাগে। সবসময় তাজা খাদ্য খাব লাগে। সেফটি কারণে প্রসেস ফুডগুলি খাব লাগে। খাওয়া লাগে শাক পাত আর ফলগুলোকে ভালাকে ধোবা লাগে। এক্সপায়ারি তারিখ পার হয়ে যাওয়ার পরে এই জিনিসগুলো ব্যবহার করব না লাগে। প্রিয় শ্রোতা ভাই বোনগুলো ইদা হলে কতগুলো খাদ্য খাওয়ালা টিপস যেটা দ্বারা আমরা ইঙ্কাহনি স্টেপগুলি গ্রহণ করে নিজেকে খাদ্য লগতে নিজেকে সুরক্ষিত রাখব পাই। আমরা অনুষ্ঠান গাছানি রাই লাই শুনিলে খাদ্য সুরক্ষা কেনে দরকার আর খাদ্যরকে সুরক্ষা রাখবগে কি কি পদ্ধতি গ্রহণ করব লাগে এলা বিষয়ে কৌতিকারা বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসলা উপলক্ষে এবার আকবর মনিলে শিল্পী অনিমা আর মাধুরী হাজং লাওয়াজ নাকি গাওয়া জাখামারা গান কোথারা হলে আয় আয় হোমাজ বুইনি জাখামারা যাওয়া

শিল্পী অনিমা আর মাধুরী হাজং লাওয়াসনিকে গাওয়া যা খামরা গান ডাবনে গেলে ইলাইলে উপভোগ করি পালে অনুষ্ঠান গাছা তখন আকাশবাণী তুরা থাক এবার আকবর বনিলে শিল্পী সদী হাজংলা গাওয়া স্বরচিত রাষ্ট্রভক্তি গান কোথারা হলে মেঘলা দেশ মেঘলা আলয় মেঘলা দেশ আমলা মেঘালয় এই সুন্দর রাষ্ট্রভক্তি গানটা

প্রিয় শ্রোতা বন্ধুগুলো, আজির অনুষ্ঠান শেষ গান আপনি শুনব পালি গোপিনী গান, শিল্পী অনিমা আর মাধুরী হাজং লাওয়াসনি এই গানটালে অনুষ্ঠান গাছালার সময় আজিকাইডেতে শেষ হয়ে আপনি লগে হবাক সুন্দর ভিয়ন মঙ্গলময় ভিয়ন লামনা লো ইডেতে মানে বিদায় নিলে দণ্ডবোধ।

নাসি বাংলা লতা মঙ্গেশকর আর কিশোর কুমারনির গপা আচনাবে ফিল্ম নি গীত খোখনাসোহা হা দাও হাত কি সাফাই ফিল্ম নি গীত খোখনাসোনা মানগেন গীতনে কথা বিছোঁয়ার এঙা ওয়াদা কালে সাজনা আর ওয়ান লতা মঙ্গেশকর আর মোহাম্মদ রফি নির গপা গীতোয়া